0: কেছি কেছি
1: কেবার খোলা নে
2: ওহো টিভি কি একবান করে নিয়ে খোল দিও না
0: কে থিকাও
1: হ মনসি চি হো কেবার খোলা নে
0: আ হা হা মনসি কাকা গোর লাগে ছি
1: আ নিকে রহো
0: আও বৈসু তনি চা তা পি লিয়া আও বৈসু